0: ৰোগ প্ৰতিৰোধ শক্তি কমি যাইছে আৰু সেইমানকে নিমোনিয়া থনহৰা গৰ্ভাশয় সংক্ৰমণ এইভলীয়া ৰোগ মানকৰ সামনা কৰবাকে বি পঢ়িছে। তাপমাত্ৰা অধিকা বঢ়ি গলে তাকৰ শৰীৰৰ বল কমতে লাগিছে। ই গাই গৰু মানকৰ ভিতৰত ই সময়ানে এটা সমস্যা যদি লাগি ৰহুছে বোলে কিছু গাই গৰু ভিতৰত মৰিবি যায়চনে। সেইটোৰ লাগি চাষী দাদা মানকে এই খৰা দিন আছি গলে তাকৰ অধিকা আৰু উপযুক্ত যত্ন নেবাৰটা নিহাতি আৱশ্যকে। এটা সময়ানে গাই গৰু মানকৰ তাকৰ দিহিৰ উচিত সুপৰিচালনা লাগি পাখে থিবাৰ প্ৰাণী চিকিৎসক আজ্ঞা মানকৰ ঠানু নিয়মিত পচৰা উচৰা কৰিবাৰ কথায়। খৰাদিনিয়া গৰমৰ প্ৰভাৱকে কম করবার লাগি গাই গরু মনকর আখর পাখর পরিবেশকে পরিষ্কার আর স্বচ্ছ রখবাকে পড়বা। গাই গুহাল যেটা আছে সেটা পূর্বনু পশ্চিম দিকে রখবাকে পড়বা। কারণ হচ্ছে এটা পূর্বনু পশ্চিম দিকে রখলে ঠিক হিপাশে পবন যাবার আসবার হিপারবা। গাই গুহালর ছাদকে ধলা রঙের গুটে রং লগাবাকে পড়বা যেটাকে অধিকা গরম হেবাকে নেই দিয়ে। এটার সনে সে ছাদ উপরে আমি ঘাস আর পুয়াল বি দি পারমা। এটা করছু বইলে সূর্যকিরণর তাপর প্রভাব গুহাল ঘর উপরে কম রহবা আর আমার গাই গরু মানে সেন সুরক্ষিত রহিপারবে।
1: এতে সময় প্রচার কলু চাষী ভাই ও ভণীঙ্ সকাশে কার্যক্রম চাষর কথা উপস্থাপনা করলে শিব প্রধান। কার্যক্রমকে প্রযোজনা করলে শ্রী সচিদানন্দ মল্লিক। আকাশবাণী ভবানীপাটনা পরবর্তী কার্যক্রম প্রচার করুছু ধারাবাহিক নাটক বিরাড়ি উপদ্রব। রচনা করেছেন প্রফুল্ল কুমার রথ। প্রযোজনা করেছেন গুণনিধি ছোটরায়।

0: আজি আও চুলিটা চড়বনি হলিয়া গুড়াঙ্কর বি বুদ্ধি অকল বলে কিছু নাই কুয়াড়ু গোড়ে কঞ্চা কাঠ আনি জমাই দেইছন্তি জলুনি আজি আও রাঁধিবিনি উপাসরে রহিলে যাই মিনিপ ফুঙ্কনলাটা আনিব নহলে নাই যাওছি আরামরে শুই পড়িবি
1: চান্দ মুহি প্রিয় তুমি চান্দ মুহি কেউঠি অছ কোন করুছ
0: পাহাড়া করুছি কাইকি গুরালি ছাড়ুছ
1: নাই যে এ রন্ধন কার্য সরিলাণি কি অসময়রে পহড়রে বিজে করিছ যে কোন ধিওপা বিসুখ হেলা কি প্রিয় তুমি চান্দ মুহি
0: মর কিছু হয়নি মতে আউ গুড়ে বিরক্ত করনি যা এটু
1: জিবা পূর্বরু তুম্ভ চান্দ মুহটাকু নিরেখি।

শ্রোতাবন্ধু, বর্তমান সময় হয়ে যাই কিছু স্থানীয় খবর এবং পাপাগ উপরে নজর পকাইবা। ঈদ উল ইয়াহ উপলক্ষে স্থানীয় ভবানীপাটনা স্থিত মসজিদে সামূহিক নমাজ পাঠ অনুষ্ঠিত হয়ে যাই। নমাজ পাঠ পরে সমস্তে পরস্পরক ঈদর শুভেচ্ছা জনাই। বর্তমান দেখি নেবা পাপাগ। স্থানীয় পাপাগ বিভাগ অনুযায়ী আজ সর্বোচ্চ তাপমাত্রা 41 ডিগ্রি রহবা বেলে সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস রহবা বলে আকলন করা যাচ্ছে।

0: স্থানীয় খবর এবং ঝুমিযিবা শুনে গীত সুমধুর
1: এতবেলে যা শুণুলে কার্যক্রম খোলা ঝরকা আকাশবাণী ভবানীপাটন সময় বর্তমান পূর্বাহ্ন 11টা বাজি 10 মিনিট। আজি দ্বিতীয় অধিবেশনরে আম কেন্দ্রর প্রচার হওয়া থিবা কার্যক্রম সম্পর্কিত সম্যক সূচনা। দ্বিতীয় অধিবেশন দিন 12টায় লোকগীত ক্রমে শুণবে ঘোড়া নাচ গীত পরিবেশন করবে উৎসব চরণ দাস ও সাথী। সুগম সঙ্গীত প্রচার করবে দিন 12টা বাজি 30 মিনিটে। শিল্পী মানে হলে চিত্তরঞ্জন জেনা, গায়ত্রী বোস, দিব্য বীণা সাহু ও জীবনানন্দ অধিকারী। চাষর কথা রয়েছে দিন গোটায় বাজি 10 মিনিটে। দিন গোটায় বাজি 20 মিনিটে প্রচার করব সঙ্গীতর ভিন্ন ভিন্ন স্বাদ উপরে আধারিত কার্যক্রম বিচিত্রা। হিন্দি কথা চিত্র গীত শুণবে দিন 2টা বাজি 45 মিনিটে। কার্যক্রমের রূপরেখ সহ চলিত অধিবেশনকে এইটি শেষ করুছু। পুঁজি আপনার সাক্ষাৎ করব দ্বিতীয় অধিবেশনের দিন 12টায়। সেতবে যায় বিদায় দিও, নমস্কার।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: ଏଥର ଗୀତିକାଙ୍କ ଆଉ ଏକ ଗୀତ ରଚନାରୁ ଆସନ୍ତୁ ଶୁଣିବା ପରବର୍ତ୍ତୀ ଗୀତଟି। ଗାଇଛନ୍ତି ଶିଳ୍ପୀ ଗାୟତ୍ରୀ ବୋଷ।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: AIR at 90.
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: আপন মানে কার্যক্রম শুনুছেন্তি আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রর। এথর আসন্ত শুণবা পরবর্তী গীতটি দ্বৈতকণ্ঠে গাইছেন শিল্পী চিত্তরঞ্জন জেনা এবং গায়ত্রী বোস। গীত রচনা প্রফুল্ল কুমার কর।

0: মাতার কথা হচ্ছে বেশি আমল পাইবার লাগতি সেমনকে বালিয়া আর কাদোমাইট সেমনকে চয়ন করবাকে পড়বায়। এই চাষ লাগি কাকের র ভল কিসম মনে হেলা পুষা সংযোগ পয়েন্ট সেট কাকুড়ি নবে, কাকুড়ি নবে টেস্টি, মালাভা 243, গরিমা সুপর, গ্রিন লং, সাদনা NCH 2, রাগিণী সঙ্গিনী, মন্দাকিনী, মনালি YS 6125, US 6125, US 249। এসবু উন্নত কিসম আমার চাষি দাদা মানে চাষ করবে বইলে নিশ্চয় অধিকা লাভ পাইপারবে। সেটা এবার কথা আসুছে ইনর বিহন বুনবার সময় কেনটা আর বিহনর পরিমাণ কেতে হেবার দরকার, এই কথা গোটে উপরে বি আমার চাষি দাদা মানকে নিহাতি ভাবলে জানবাকে পড়বায়। হেন্দা তো যদি দেখমা বইলে ই বিহন বুনবার সময় গোটে জায়গার তার জলবায়ু পায়ন পবন উপরে কা নির্ভর করিছে, তথাপি ই গ্রীষ্ম ফসল লাগি ফেব্রুয়ারি মাসর মঝি ভাগনু আরম্ভ করি করি মার্চ মাসর প্রথম সপ্তাহ পদকে আমার চাষী দাদা মানে মুঞ্জি বুনি পারবে। গোটে হেক্টর জায়গা লাগি 2.5 নু 3 কিলোগ্রাম পদকে বিহনর আবশ্যকতা পড়িছে। সেটা বিহন মনকর চিকিৎসা লাগি মঞ্জি মনকে গোটে হাঁড়ি নিকরি প্রতি কিলোগ্রাম মঞ্জি নে 2.5 গ্রাম থিরাম ঔষধ মিশাবাকে পড়বায়। মঞ্জি সনে ঔষধকে ঠিক হিপাশে মিশ্রণ করবার লাগি ঔষধ আর মঞ্জিকে হাঁড়ি ভিতরে রখি দি করি এটাকে দুইথর তল উপর উপর তল এন্তা করবাকে পড়বায়, যার দ্বারা ঔষধ মঞ্জির চার বাটে পুরা লেপি হিযিবা। এভলিয়া কলা পছে চাষি দাদা মানে এটাকে বুনবার আরম্ভ করে দেবারটা ভাল হেবা। হেন্তা এবার কথা আসুছে এই চাষ লাগি জলসেচনর ব্যবস্থা কেনতা করা যিবা, এই কথা গোটে উপরে বি আমার চাষি দাদা মানকে নিহাতি জানবাকে পড়বায়। এই ফসল নে যেতেবেলে ফুল ফুটবার আরম্ভ হিযিবা বইলে পাঁচ পাঁচ দিন ছাড়ি ছাড়ি করি ফসলকে পায়ন মড়াবাকে পড়বায়। যেন জায়গা মন্তি পায়নর অভাব আছে বইলে সে জায়গানে বুন্দা জলসেচনর ব্যবহার করবাকে পড়বায়। এন্তা যদি চাষি দাদা মানে করবে বইলে সে জমিনে ঠিক পরিমাণ আদ্রতা ঠিকই পাশে রহি পারবা আর জলসেচনর আবশ্যকতা বি কমি যা। সেটা এবার কথা আসুছে ই ফসল অমল কেতবেলে করমা, ই কথা গোটে বি আমার চাষি দাদা মানকে নিহাতি জানবাকে পড়বায়। ই কাকের অমল করবার ঠিক সময় হচ্ছে 45 নু 75 দিন ভিতরে, যেন্তির লাগি হেক্টর পিছা প্রায় 100 নু 150 কুইন্টাল পদকে ইনু অমল আমার চাষি দাদা মানে করিপারবে। যদি আমার চাষি দাদা মানে এটাকে পলি হাউস ভিতরে এই কাকের চাষ ঠিক ঋতু হিপাশে করবে বইলে ভল আয় সেমনকে মিলি পারবা আর এটাকে বিক্রি করে নিজের পরিবার আবশ্যকতাকে পুরা করবার সনে সনে দুই পয়সা অধিকা লাভ বি পাই পারবে।
1: শুনুলে কার্যক্রম চাষের কথা শ্রোতাবন্ধু কার্যক্রম শুণুটি আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রের কার্যক্রম আমার প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ্রে 248 মিটার তথা 1206 কিলোহর্টজ যোগে এফএম্রে 110.3 মেগাহর্টজ এবং নিউজন এআইআর অ্যাপ মাধ্যমে

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: AIR at 90.
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইতা, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
2: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পেড়ি পাই রহিথায়। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: আপন মানে কার্যক্রম শুনুছন্তি আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রর। কার্যক্রমে এথর আসন্তু শুণবা শিল্পী

ফুলকি হসি গাল গুলাবি পর্দা শাড়ি তাহাকে নেসি বেটি রে হায় তাহাকে নেসি বেটি নাই দেখলে মুই হেসি থি তাহি আহা নাই দেখলে মুই রে হেসি থি তাহি চারি কুতি অন্ধার দিশে মতে গা চারি কুতি অন্ধার দিশে মতে গা তাহাকে দেখলে নাই রে নাক পুটি কি ঝরা গুনা ন এ ফুল গজেরা কলা মতে বাইগা বাইগা

তাহাকে দেইছু গড়ি রে, তুই তাহাকে দেইছু গড়ি। গুড়ি চর চর দেহকে দেখলে মনটা যায়সি জড়ি রে, মোর মনটা যায়সি জড়ি। দেখলে জনক রাতি দুলকি উঠছি ছাত,

0: અરે કુવાડે જાઉં છું, ઘોડી જાઉં છું. હા અરે કોઈ હે? અરે કોઈ હે? અરે ભાઈ કે અછો, મો બોતલટાકુ નિશા હોઈ જાય છે યાર. તાકુ ટીકે રોકી દો ભાઈ, તાકુ ટીકે રોકો. એઈટે સે ચારી છકો ના, એઠી ટ્રાફિક પોલીસ વાલા થીબ, સે નિશ્ચય અટકેબ. એ ટ્રાફિક પોલીસ ભાઈ, સે લાલબતી ટીકે જળાઈ દો ન પ્લીઝ, મો બોતલકુ ટીકે રોકી દો. ଏଥର କୁଆଡ଼େ ଯିବୁ ବାପ ବୋତଲ, ଏଥର କୁଆଡ଼େ ଯିବୁ? ଟ୍ରାଫିକ ପୋଲିସ ବାଲା ଭାଇ ତୁମକୁ ଅଟକେଇ ଦେଲେ ତ, ପୋଲିସ ବିରାଦର, ପୋଲିସ ବିରାଦର, ସେଇଟା ମୋ ବୋତଲ, ସେଥିରେ ମାଲ ଅଛି ନା, ତେଣୁ ତାକୁ ଟିକେ ନିଶା ହୋଇଯାଇଛି. ତୁମ ପାଖରେ ଥିଲେ ସେ ଗଣ୍ଡଗୋଳ କରିବ, ମୋତେ ଦେଇଦିଅ. দেবনি কোন দেবনি ও বুঝিগলি, সে মাল রু তোমার বি টিকে দরকার আছে এয়া তো? ওকে বিরাদার, আই এম এগ্রি, মো রাজি আছি বড় ভাই, মো রাজি আছি, কিন্তু 50-50, তোমার অধে মোর অধে. এবার দিও সে বোতলটা খোলে, ঠিক কি খোলিবার কায়দা তোমাকে জানা নাই, দিও.
1: বিভাস ভাই,
0: কে গৌতম, আজি বি বাট গণা হয়ে যাইছ? মু ভাবুতিলি পুলিশ বালা, কিছু পরবা নাই, ডোন্ট ওরি, পুলিশ হইয়া গৌতম, মুঝে কুছ নাই হ্যায় গম, মিলি যাইছি মতো রম পম পম পম. তুমি মো বোতলটাকে অটকে দিয়েছ, তেমন তোমাকে ধন্যবাদ বিরাদার, থ্যাংক ইউ মাই ডিয়ার গৌতম. বোতলরে মাল পুরে দিলে বোতলকে নিশা হয়ে যায় তো, দেখুন সে কেমিতি মাথায় ভরি সে গড়ি গড়ি যাওতিল.
1: গোটিয়ে কথা কবি বিভাস ভাই,
0: গোটিয়ে কথা, অনলি ওয়ান, ওকে ও, মো কিন্তু অনেক কথা কইবি, মোর অনেক কথা কইবা ইচ্ছা হচ্ছে গৌতম ভাই.
1: তুমি কাই কিন্তু মদ পিউছ বিভাস ভাই?
0: দ্যাট মিস, মু মদ পিউনি, মদ মদ পিউছি,
1: কিন্তু কাই কি
0: নহলে 22 বাঙ্কর এ অন্ধকার ভিতরে মু বি বাটবণা হই জিবি গৌতম ভাই.
1: তুমি কেবে বাটবণা হইছো বিভাস ভাই?
0: হ্যাঁ গৌতম, মু বি দিন তম ভলি এটি এই চারি ছকরে বাটবণা হই যাইতিলি, কিন্তু আও এবে হেবিনি, মো ঠিকনা মু পাই যাইছি বিরাদার.
1: কোন তোমার ঠিকনা বিভাস ভাই?
0: মদভাটি, মো বোতল রু মাল সরি গলে সিধা মদভাটি কু চালি যায়, খালি বোতলে মাল পুরেই ফেরি আসে এটি কি এধর দেলে সে বোতলটা, সেতিরু টিকে ন পকেলে সব অন্ধকার দিশুছি.
1: বিভাস ভাই, তুমি কোন আগরু এমতি মদ পিউছিল?
0: না,
1: কেবেটু পিবা আরম্ভ কল?
0: মোর মনে নাই,
1: তথাপি
0: মোর কিছু মনে নাই, মো সবু ভুলি যাইছি, বাস খালি এতিকি মনে আছে.
1: কোন ভুলি যিবাকু চাইছিল বিভাস ভাই?
0: কইলি তো মোর মনে নাই.
1: মনে পকাইবার চেষ্টা কর না বিভাস ভাই, প্লিজ.
0: মনে পকাইবার চেষ্টা করিবি, কিন্তু কাইকি কাইকি মনে পকাইবি সে অন্ধকার রাতির ইতিহাসকু কাইকি?
1: বিভাস ভাই, কোন হইতিলা সে অন্ধকার রাতির?
0: ফুলঝরি বাণর ক্ষণিক আলোক ঠেলি দেইছিলা মতে।

0: তুই শিল্পী দাদাকে যেন খবর দেলু রে ভে,
1: ওই
0: শিল্পী দাদা তো বঢ়িয়া গানা বাজনা গাই দেলে, মাতর আমি শিল্পী দাদা না ছনে নেই কইলে আমার চাষী ভাই বোন মনে কেনতা করি জানবে।
1: ওই ই শিল্পী দাদা আমার প্রতাপচন্দ্র দাদা আর তাকর দলবল।
0: তো গানা শুনলু, মন উল্লাস কলু,
1: কলু
0: ধন্যবাদ গোটে বি দৌ, আর শুনু বিশেষজ্ঞ আজ্ঞা যাইছন বৈঠক কে।
1: হই তো ই বিশেষজ্ঞ আজ্ঞা সঙ্গে আমার দাদা গোটে কথাবার্তা হচ্ছে, তুই আর মুই বসি করি শুনু।
2: আজির কার্যক্রমে আলোচনার বিষয় রাখিছু ঘর অগণারে কুকুড়া পালন দ্বারা মহিলাঙ্ক আর্থিক উন্নতি। এই বিষয়ে আলোচনা করিবা বর্তমান আম গণরে অছন্তি কৃষিরে মহিলাঙ্ক নিমিত্ত গবেষণা কেন্দ্র বা সিওয়া ভুবনেশ্বরর প্রধান বৈজ্ঞানিক ডক্টর অরুণ কুমার পণ্ডা। ডক্টর পণ্ডা আপনাকে স্বাগত করছু কার্যক্রম। আজ যে বিষয় রাখিছে যে ঘর অগণারে যেটি আম গাঁ ঘর কুহতু বা যেটি আমার ঘরটে অছে তার যে বারিপটে হো বা আগপটে হো জায়গা অছে কিছু আমি যদি কুকুড়া পালন করিবা বিশেষ করে মহিলা মানক দ্বারা যাকে সেমানকার আর্থিক উন্নতি হব সেমানে সশক্ত হবে এটা কেতে গুরুত্বপূর্ণ বলি আপনি ভাবুছন্তি এই যে কার্যক্রম যে কুকুড়া পালন সে বিষয়ে উদ্দেশ্য টিকে কুহন্তু আপনি।
3: দেখন্তু কুকুড়া পালন আমি সাধারণত কুকুড়া মাংস আর অন্ডা উৎপাদন পাই করি থাও। কুকুড়া অন্ডা আর মাংস হচ্ছে উন্নত ধরনের প্রাণীজ পুষ্টিসার খাদ্য। প্রাণীজ পুষ্টিসার খাদ্য আম শরীর বৃদ্ধি গঠন এবং রক্ষণাবেক্ষণের সাহায্য করে থাকে। গোটে কুকুড়া অন্ডার ওজন প্রায় 52-54 গ্রাম হয়ে থাকে, যেটি কি আপনার 6-7 গ্রাম পুষ্টিসার বা প্রোটিন পাইপার এবং এর শতকড়া 94% আপনার খাইলে শরীরকে মিলিপার। যদি আপনার পিলা ছুঁ মানে প্রতিদিন গোটে অন্ডা খাইবে তাহলে তাঁর প্রতিদিন দরকার পুষ্টিসার 1/4 এর মিলিপার এবং অন্ডা কু ছোট ছুঁ আরম্ভ করি বৃদ্ধ পর্যন্ত সমস্তে খাই সহজে হজম করে পারি। অন্ডারে এমনি কিছু খাদ্য জীবিকা অছি যেটা কি ছুঁ মানে খাইলে শিশু মানকর মস্তিষ্কর বিকাশ এবং দৃষ্টিশক্তি বৃদ্ধি করিবারে সাহায্য করে থাকে।
1: আচ্ছা,
3: সেমিতি কুকুড়া মাংস হচ্ছে এতে অধিক পুষ্টিসার থাকে এবং কম স্নেহসার থাকে, ইয়া দ্বারা ইয়া লোকঙ্ক পাখরে ইয়ার চাহিদাটা অধিক বড়ি চালিছি। আজিকালি বজারে ছেলি মেঙ্গা মাংস মিলিপারুনি, যদি বি মিলুছি তার দাম বহুত বেশি। আউটে উদ্দেশ্য দেখন্তু আপনি কুকুড়া পালন করলে আপনাকে কুকুড়া অন্ডা মিলিবি পারিব এবং ইয়াকু বিক্রি করি আমার যে গাঁ অন্ডার মহিলা মানে এত্রু কিছু আমদানি করে পারিবে এবং সেমানে রোজগার ক্ষম মধ্যে হই পারিবে।
2: তো যে কুকুড়া পালন যে রয়েছে কেতে প্রকার রয়েছে কো পদ্ধতিরে সব করা যায় সে বিষয়ে টিকে ধারণা দেবি কি আপনি?
3: কুকুড়া পালন মুখ্যতঃ দুই প্রকার, গোটে হচ্ছে ব্রয়লার বা মাংসাল কুকুড়া পালন। এই কুকুড়া চিয়া মানে কম দিনরে কম খাই বেশি বড়ি পারি থান্তি।
1: আচ্ছা,
3: এক কুকুড়া যদি আপনি পালন করিবে তাহলে ইয়াকু 40-42 দিন পর্যন্ত আপনি রাখিবে এবং তারপরে বিক্রি করে দেবে, তা দ্বারা আপনার লাভাংশটা আপনি ব্রয়লার কুকুড়া পালন করলে শীঘ্র ফেরি পাইবেন। অন্যপক্ষে আউটে কুকুড়া পালন হচ্ছে যেটা কি অন্ডা দিয়া বা লেয়ার কুকুড়া পালন। এ কুকুড়া চিয়া মানে ধীরে ধীরে বড়ি থান্তি, এমানকু যদি আপনি পালন করবে প্রথমে 18 সপ্তাহ পর্যন্ত আপনি

শ্রোতাবন্ধু আপনার কার্যক্রম শুণুচার আকাশবাণীর ভবানীপাটনা কেন্দ্রর সময় বর্তমান রাতে আটটা প্রচার করছু গীত গজলর কার্যক্রম। প্রথমে শুণন্তু এই গীত রাজা কশ্যপ কণ্ঠে, গীত রচনা রুবায়ত জাহান।

পরবর্তী শিল্পী এলে করণ আউজালা এবং নেহা কক্কর গাইছেন যুগলকণ্ঠে এই গীত করণ আউজালাঙ্ক রচনার।

শ্রোতা বন্ধু, আপনার শুনছেন আপনার অনুরোধে ওড়িয়া কথা চিত্র গীত আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্র কম্পাক্ট ডিস্ক্রে ত্রুটি থাকা হেতু আপনার এই গীতটি ঠিক ভাবে শুনেপারি না, এথিপ আমি দুঃখিত। কথাচিত্র ভক্ত সালবেগর এই গীত শুণবা অনুরোধ করছেন। জিলুন্ডা সিংপুর জেলার রায়গড়ার অশোক নন্দ এবং তাঁর পরিবার সমস্তে কণ্ঠদান করছেন ভিকারী চরণবল সালবেগর রচনার সঙ্গীত নির্দেশনা শ্রীভুবন।